अमित कुमार किशोर दा के सुपुत्र साथ दे रहे हैं आशा भोसले जी। ये दोनों मिलकर ये सुंदर सा गीत हमको सुना दिए है आज के प्रोग्राम में। कहते हैं कि स्टॉप में दे, हाँ हाँ आप ठीक सुने कि स्टॉप में दे, ये सेल्फ वर्गलाइकन मेट आंदरन, यू सेल्फ वर्गलाइकन मेट आंदरन, दैट कुंत यू वेल denk ik stoppen ermee. Jezelf klein maken, helemaal niet goed. Jezelf vergelijken met anderen, jezelf klein maken. Steeds maar pleasen. Blijven hangen in het verleden. Twijfelen aan jezelf. Dit zijn geen goede eigenschappen. Wat wel goed is, begin met dit en dat zijn. In jezelf geloven. Ja, in jezelf geloven, voor jezelf kiezen, je grenzen bewaken, in het nu leven. Zeer belangrijk, in het nu leven trots zijn, echt trots zijn op hoe ver je bent gekomen. Jij kunt dit serieus, eerlijk. Ja, u hebt goed gehoord, kiezen voor uzelf. Dat wil niet zeggen dat u medemens moet gaan verwaarlozen en lelijk doen. Nee.

0: किशोरदा मनहर उदास अमित कुमार जी की आवाज में श्रवण की है ये नजर ना लागे ओ साथियों। उससे पहले बंद आंख से देख तमाशा दुनिया का फिल्म परवरिश निकाला गया था और ये जो अभी आपने सुने वो देश परदेश फिल्म देश परदेश से निकाल दिया गया है। That is for iedereen. That is for iedereen. Die zijn best doet. Ja, die zijn best doet. Je hoeft niet perfect te zijn om waardevol te zijn. Je inzet vandaag bepaalt je leven morgen. En zoals ik eerder heb gezegd, vergelijk jezelf niet met anderen. Hun verhaal is niet jouw verhaal. Rust is niet lui, het is opladen. Kleine stappen elke dag brengen je verder dan je denkt. Je doet het geweldig en trots op je zijn, dat is ook iets bijzonders.
1: Dosto,

0: जाने कैसा है मेरा दीवाना, या क्या बात है। आशा जी और एवरग्रीन किशोर कुमार आपको सुनाएं फिल्म है आंसू बन गए फूल, उसी में से निकालकर हमने पेश की ओफर फाउन हिंदुस्तानी रेडियो। चलिए घड़ी पर देखूं तो 2 मिनट बाकी है 2 बजने में। जी हाँ, तो चलिए यहाँ से पेश करते विज्ञापन, और विज्ञापन के बाद न्यूज़, और न्यूज़ के बाद मैं फिर वापस आ रहा हूँ। बस मैं यूँ गया और यूँ आया।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही, और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9736522747। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet wakalet ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raam Zoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Google heeft flinke kritiek op de Europese regels en de manier waarop die worden gehandhaafd. Het Amerikaanse techbedrijf kreeg vandaag een boete van €890 miljoen voor overtreding van de regels. Brussel beboette Google vanwege het voortrekken van zijn eigen diensten in Google Search. Het historische hart van de Surinaamse hoofdstad Paramaribo is door UNESCO toegevoegd aan de lijst van bedreigd werelderfgoed. Dat bevestigt de site-manager Fouquet. Het grotendeels houten stadscentrum, een toeristische trekpleister, stond sinds 2002 op de UNESCO Werelderfgoedlijst. De waterschappen houden hun dijken deze weken extra goed in de gaten, omdat door de droogte scheuren of verzakkingen kunnen ontstaan. Uit onderzoek van het ANP langs waterschappen verspreid over het hele land blijkt dat er nu nog amper problemen zijn. Op sommige plekken zitten oppervlakkige scheuren, maar dijkwachten zien nog geen gevaarlijke situaties. Een team dat in het westen van Ierland opgravingen doet op de plek van een voormalig tehuis, heeft de stoffelijke resten van nog eens 22 baby's en kinderen gevonden. Het totale aantal staat daarmee op 99. Een lokale historicus ontdekte dat 798 kinderen tussen 1925 en 1961 zijn overleden in het tehuis. En dan het weer. Vanmiddag is het op de meeste plaatsen droog en zonnig. Bij een matige zuidoostelijke wind is het zo'n 19 graden aan de kust, tot plaatselijk 23 in het zuidoosten. Vanavond is het droog en vannacht koelt het af naar 14 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
1: हर काम के लिए, हर एडवर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही, और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक। Johan Nobi is in lekker Sjaam Kopaj bij op telefoonnummer 070-365-2247. Meer info www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: www.fahonfm.nl पर आप चुने जो लोग चुन की मीटर पर आपका हृदय से स्वागत है. आप चाहे जहां भी होंगे, दुनिया के जिस कोने में भी होंगे, फाउन हिंदुस्तानी रेडियो पर आप चून है. सुबह हो या शाम होगा, रात्रि होगी, पता नहीं कौन सा मौसम है, कौन सा दिन है, आपके जगह आपके जहां पर हैं, आपका हृदय से स्वागत है. चलिए, आपका स्वागत करते हुए शुभकामना के साथ हम पेश कर रहे हैं ये गीत.